অনুষ্ঠানে আজ রয়েছে মহিলাদের একান্ত নিজস্ব অনুষ্ঠান চিরন্তনী। অনুষ্ঠানের শুরুতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই উক্তিটি, বই হল সেই মাধ্যম যার দ্বারা আমরা সংস্কৃতির মধ্যে সেতু নির্মাণ করি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। এবারে বলবো ডক্টর নীলরতন সরকারের জন্মবার্ষিকী সম্পর্কে কিছু কথা। ডক্টর নীলরতন সরকার ছিলেন বাংলার একজন বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও দেশপ্রেমিক। তিনি 1861 সালের 1 অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। চিকিৎসা ক্ষেত্রে অসাধারণ দক্ষতা ও মানব সেবার আদর্শের জন্য তিনি সমকালীন সমাজে বিশেষ সম্মান অর্জন করেছিলেন। দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসার প্রতি তাঁর ছিল গভীর সহানুভূতি। তিনি বিশ্বাস করতেন, চিকিৎসা শুধু পেশা নয়, এটি মানুষের সেবার একটি মহান মাধ্যম। চিকিৎসা ক্ষেত্রে তার অবদানের পাশাপাশি শিক্ষার প্রসারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিজ্ঞান ও চিকিৎসা শিক্ষার উন্নতির জন্য তার উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি জাতীয় শিক্ষার প্রসার এবং দেশীয় শিল্প ও প্রতিষ্ঠানের উন্নতির ক্ষেত্রেও সক্রিয় ছিলেন। ডক্টর নীলরতন সরকার ছিলেন একজন দূরদর্শী ও সমাজহিতৈষী মানুষ। তাঁর কর্মজীবন আমাদের মানব সেবা, শিক্ষা ও সমাজ কল্যাণের প্রতি দায়বদ্ধ হতে অনুপ্রাণিত করে। তার জন্মবার্ষিকী পালন শুধু একজন মহান চিকিৎসককে স্মরণ করা নয়, তার আদর্শ ও মানব কল্যাণের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটি সুযোগ। ডক্টর নীলরতন সরকারের জীবন ও কর্ম আজও আমাদের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। শ্রোতা বন্ধুরা, এখন আকাশবাণী শ্রী বিজয়পুরমের পক্ষ থেকে একটি ঘোষণা। আকাশবাণী শ্রী বিজয়পুরম ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে তালিকাভুক্তির জন্য একটি নির্বাচনী পরীক্ষা পরিচালনা করতে চলেছে। আবশ্যিক যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার জ্ঞান, বয়সের ঊর্ধ্বসীমা 31 আগস্ট 2026 তারিখে 40 বছর, প্রার্থীকে অবশ্যই শ্রী বিজয়পুরম পৌরসভা এলাকার বাসিন্দা হতে হবে। আবেদন পদ্ধতি: নির্ধারিত আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমের ডিউটি রুম থেকে সংগ্রহ করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 5 অক্টোবর 2026 মধ্যে। দ্রষ্টব্য: ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচন ভবিষ্যতে নিয়মিত চাকরির কোনো অধিকার প্রদান করে না। বিস্তারিত তথ্যের জন্য আকাশবাণী শ্রী বিজয়পুরমে যোগাযোগ করুন। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 2-1 স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল। এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি জলি বয় আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি স্ট্রেট আইল্যান্ড আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রঙ্গত আগামীকাল দুপুর 2:30 শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ হয়ে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং বিকেল 5:30 স্বরাজদ্বীপ

থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল সন্ধে ৫টায় শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল ৫:৩০ স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি ক্যাম্বেল বে আগামীকাল রাত ৯টায় শ্রীবিজয়পুরম থেকে লিটল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল ৯টায় লিটল আন্দামান থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল ৭টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল ৭টায় ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হলো।

শ্রোতা বন্ধুরা, এবারে চিরন্তনীর আসরে শুনবেন কিচেন গার্ডেন নিয়ে কিছু কথা ও সঙ্গে থাকবে গান। চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে।

বন্ধুরা, মনের ইচ্ছা ও অধ্যবসায় মানুষকে যেমন সঠিক করে তোলে, তেমনি মনের মণিকোঠায় তুলে রাখা ইচ্ছেগুলি প্রাণ পায়। একক পরিবারের মাথা গোজার ঠাইটুকু পেরিয়ে যে ছোট্ট জায়গাটুকু, তাতে এক ছোট্ট বিশ্ব প্রকৃতি নির্মাণের স্বপ্ন আমরা অনেকেই দেখে থাকি।

হয়তোবা বারান্দার রেলিং বেয়ে, নতুবা ছাদের দেয়াল ঘেঁষে যে জায়গাটুকুই বা পাওয়া যাচ্ছে, সেখানেই কিচেন গার্ডেন বানানোর রেওয়াজ সে বহুকালের। আগে শুধু শখ বশত, আর এখন শখের সঙ্গে সঙ্গে প্রয়োজনের তাগিদে।

মেডিসিনাল প্ল্যান্ট কিচেন গার্ডেনের এক বিশেষ অঙ্গরূপে পরিগণিত হয়। যেমন তুলসী, হলুদ, পাথরকুচি, কালো মেঘ, অ্যালোভেরা, পুদিনা, থানকুনি ইত্যাদি, এগুলি আমাদের দৈনন্দিন জীবনে নানাভাবে ব্যবহৃত হয়।

শহরের আড়ম্বরপূর্ণ জীবনযাত্রায় কিচেন গার্ডেন এখন একটি বিষয়বস্তু। মহিলা মহলে বিভিন্ন চর্চার মধ্যে কিচেন গার্ডেনের চর্চা কখনো কখনো লক্ষ্য করা যায়। বিভিন্ন শাক সবজি চাষ বেশিরভাগ ক্ষেত্রে শখবশত করা হয়, কিন্তু কার্যক্ষেত্রে তা পরিবারের উপযোগী হয়ে থাকে।

পরিবেশের সুরক্ষায় বৃক্ষরোপণ হয়ে থাকে, তেমনি পরিবারের সুরক্ষায় কিচেন গার্ডেন নানা সবজির চাষ হয়ে থাকে, যেমন পালং শাক, পুঁই শাক, কুমড়ো শাক, লাউ শাক, লঙ্কা গাছ, বেগুন গাছ, উচ্ছে গাছ, বরবটি গাছ, ঢেঁড়স গাছ, কুলেখাড়া শাক, হিঞ্চে শাক, কলমি শাক ইত্যাদি, যা আমাদের প্রয়োজনে অনেক সময় আমাদের প্রয়োজন মিটিয়ে থাকে।

কিচেন গার্ডেনে সারের ব্যবস্থা আমরা সহজেই করতে পারি। শাক সবজির পরিত্যক্ত অংশ, ডিমের খোলা, ব্যবহৃত চা পাতা কোনো একটি জায়গায় জড়ো করে রাখতে হবে। পরিমাণ মতো হয়ে যাওয়ার পর এগুলিকে গাছের গোড়ায় দেওয়া যেতে পারে। এই কিচেন গার্ডেন থেকে আমরা পেতে পারি ফ্রেশ অক্সিজেন।

এই গানখানির সঙ্গে শেষ হলো মহিলাদের একান্ত নিজস্ব অনুষ্ঠান চিরন্তনী।

এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণী শ্রীবিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু নিভা রানী। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।

0: শ্রীমতী তুলিরেখা দত্ত কি আগলি প্রস্তুতি, নজরুল গীতি, হেমন্তিকা এসো এসো হিমেল শীতল বনতলে, হামি প্রকৃতি কি শান্ত মনোহারি অর বিপুল সুন্দরতা সে মিলওয়াতি হ্যায়। কবি নজরুল ইসলাম ইস গীত মে প্রকৃতি কো অন্তর কি শান্তি অর আধ্যাত্মিক জাগৃতি কা স্রোত কহতে হ্যায়।
1: শ্রীমতী তুলি রেখা দত্তাজ নেক্সট নজরুল গীতি হেমন্তিকা এসো এসো, উইচ গ্রিটস আস উইথ ট্র্যাঙ্কুইলিটি, অ্যাবান্ডেন্স অ্যান্ড গ্রেসফুল বিউটি অফ দ্য অটম সিজন, অ্যান্ড ওয়ার কবি নজরুল ইসলাম প্রেজেন্টস নেচার অ্যাজ আ সোর্স অফ ইনার পিস অ্যান্ড স্পিরিচুয়াল রিনিউয়াল।